0: ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির উদ্দেশ্যে বজালির এখন বিশেষ আলোচনা চক্র অনুষ্ঠিত করা হয়। বর্তমানের ডিজিটাল যুগত জ্যেষ্ঠ নাগরিক সকলক স্মার্টফোন, ডিজিটাল সেবা, অনলাইন ব্যবস্থা আর ডিজিটাল সুরক্ষার সঙ্গে পরিচিত করে তোলার লক্ষ্যে আয়োজন করা ডিজিটাল লিটারেসি ফর সিনিয়র সিটিজেন শীর্ষক আলোচনা চক্রখনত সমল ব্যক্তি হিসাবে শিক্ষক হরিশ মজুমদার আর পিঙ্কুমণি তালুকদারে অংশগ্রহণ করে। দুয়োগী সমল ব্যক্তিয়ে জ্যেষ্ঠ নাগরিক সকলক ডিজিটাল সাক্ষরতার বিভিন্ন দিকের বিষয়ে সহজ সরলভাবে অবগত করার দৈনন্দিন জীবনত ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা আর সুরক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আগবায়।
1: সমগ্র বিশ্বর সাংস্কৃতিক ইতিহাসতে এক অনবদ্য বিরল আর স্বকীয় বৈশিষ্ট্যপূর্ণ নাট্য আন্দোলন হয়েছে ভ্রাম্যমান থিয়েটার। সাংস্কৃতিক জগতের এক অনন্য পরিচয় তথা জাতীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ভ্রাম্যমান থিয়েটারে যা 2 অক্টোবর 63টা বছর ভরি দিয়ে। আসুন এই বিষয়ে আমার সংবাদদাতার কিছু কথা জানো।
0: সাংস্কৃতিক জগতের এক অনন্য পরিচয় তথা জাতীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ভ্রাম্যমান থিয়েটারে যা 2 অক্টোবর 63টা বছর ভরি দিয়ে। 1963 চনের 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর পবিত্র দিনটতে পাঠশালার ঐতিহাসিক হরিমন্দির প্রাঙ্গণত মঞ্চ প্রভাষর অচ্যুত লহকরে প্রথমখন ভ্রাম্যমান নাট্য দল নটরাজ থিয়েটার প্রতিষ্ঠা করে এই অভিনব নাট্যযাত্রার শুভারম্ভ করেছিল। বুকজোড়া নাটকের আরম্ভ হওয়া সেই যাত্রায় বিগত 6 দশকত এক বৃহৎ সাংস্কৃতিক আন্দোলনের রূপ লাভ করেছে। অচ্যুত লহকরে পাঠশালার মাটির পর আরম্ভ করা এই নাট্য আন্দোলনে পরবর্তী সময়ত গাঁও শহর অতিক্রম করে বিভিন্ন প্রান্তর বাহিরতো এক সুকীয়া পরিচয় লাভ করে। কেবল মনোরঞ্জনের মাধ্যম হিসাবে আরম্ভ হওয়া এই যাত্রায় ক্রমে অভিনয়, সংগীত, নৃত্য, মঞ্চসজ্জা, আলোকসজ্জা, শব্দ প্রযুক্তি আর বিভিন্ন কারিকরী কৌশলের সমন্বয়ে এক বৃহৎ সাংস্কৃতিক উদ্যোগের রূপ ধারণ করে। এই উদ্যোগের সঙ্গে জড়িত হয়ে হাজার হাজার শিল্পী, কলাকুশলী, নাট্যকার, পরিচালক, গীতিকার আর মঞ্চকর্মী জীবিকা আর সৃষ্টিশীলতার ক্ষেত্র লাভ করেছে। এই ঐতিহাসিক দিনটি উপলক্ষে পাঠশালাত ভ্রাম্যমান ঐক্যমঞ্চ বজালের উদ্যোগত শিল্পর জড়িয়ে ঐক্য, ঐক্যর জড়িয়ে সমাজ মূল মন্ত্রে বিভিন্ন কার্যসূচীরে ভ্রাম্যমান থিয়েটারের উপজা দিন উদযাপন করে। পাঠশালার প্রগতি সংঘর বাকরিত ভ্রাম্যমান থিয়েটারের 2 মহিরু ক্রমে অচ্যুত লহকর আর আধুনিক ভ্রাম্যমান থিয়েটারের অন্যতম খনিকর তথা কহিনুর থিয়েটারের প্রযোজক প্রয়াত রতন লহকরের সমাধিস্থলীত নির্মিত প্রতিমূর্তির সম্মুখত আয়োজিত অনুষ্ঠানত দুয়োগী নাট্যযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
1: পুনৰ নবীকরণযোগ্য সামগ্রী সমূহের পুনঃব্যবহার আর পুনঃসক্রিয়করণের সুবিধার বাবে পাঠশালা পৌরসভায় যা 3 অক্টোবর এটি রিডিউস রিউজ রিসাইকেল সেন্টার অর্থাৎ RRR সেন্টার মুক্তি করে। পাঠশালা নগরের পশ্চিমবর্তী থাকা বজালিহাটত এই কেন্দ্রটি বজালি জেলা আয়ুক্ত মধুমিতা ভাগবতীয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি করে। উল্লেখযোগ্য যে সমাজের একাংশ লোকের অব্যবহৃত কেতবোর সামগ্রী এই কেন্দ্রটিত জমা করার লক্ষ্যে ইয়াক স্থাপন করা হয়েছে। জেলার এরূপ অনুষ্ঠানত আজিল ইমানে, কাইলৈ আকো লৈ আহিম আন এখন জেলার এরূপ আজিরে একই সময়তে। নমস্কার।

0: পরিচয় এটা লেখক হিসাবে,
1: হয়
0: আপনি কেইবাখনো পুথি লিখিছে ইতিমধ্যে,
1: হয়
0: লিখার নিচা শিক্ষকর পড়া শুনার থাকেই সম্পর্ক, পড়িয়ে থাকে পড়াই থাকে, কিন্তু লেখার কথা বা কিতাব লিখিম বলে আপনার কথা, সে কেতিয়ার কেনেকে আহিল?
1: মানে কি মই এনে স্কুল অবস্থাতে কলেজ অবস্থাতে প্রবন্ধ পাতি লিখেছিল আলোচনীবিলাকলে, যেটা আহ্বান করে লিখব লাগে বলে, তেতিয়া ইটো সিটোকে ভুলে শুদ্ধই লিখেছিল। তেতিয়া পাই মই এটা এনকারেজমেন্ট পাইছিল, মানে ভাল হয়েছে বলে কোনোবাই প্রশংসা করলে মনটো ভাল লাগে, মোক ভাল পাওয়া দুই এজন মানুষে কলে লিখিবাচন তোমার।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

শ্রোতা ইমান পরে প্রতিমা পান্ডে বড়ুয়ার কণ্ঠর গোয়ালপরিয়া লোকগীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লির পর প্রচারিত 8:45 মিনিট সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট

কারণ যেহেতু আমি আবাসস্থল বলে কইছো হ্যাবিটেট, হ্যাবিটেট একটা ডাঙর শব্দ, হে একটা ডাঙর হ্যাবিটেট ধরল আপনার তেজপুর আপনার হ্যাবিটেট হয়, তারে আপনি পড়ুয়াত থাকে, গতি পড়ুয়ার আমুকটু গলির আমুকটু ঘর নাম্বার আপনার নিচ হয়, মানে সেটা আপনার আলটিমেট হ্যাবিটেট হয়। মানে যদি সেই এড্রেসটা ফলো করে আপনার বিচারি যাও, তো আপনার নিচত আপনার বিচারি পাম। গতি আপনার বিষয়ে জানিবর কারণে অকল মোর হ্যাবিটেট গম পালেই নহব, আপনার পার্টিকুলার সেই নিচটা গম পাব লাগবে, তো আপনার বিচারি উলিয়াব পাৰিম বা আপনার বিষয়ে।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: স্যার 5000 টাকা লগাওক আর 8000 টাকা লাভ পাই যাওক। এয়া চাওক প্রমাণ হিসাবে স্ক্রিনশট।
2: ওয়াও,
1: স্ক্রিনশটত দেখুয়া লাভটো সচানে কেবল স্ক্রিনত হে? হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামৰ ইনভেস্টমেন্ট গ্রুপত ভুয়া লাভ আর সৰু সৰু রিওয়ার্ডৰ জৰিয়তে বিশ্বাস গঢ়ি তোলা হয়। তাৰপিছত বিনিয়োগৰ পৰিমাণ ক্রমাৎ বৃদ্ধি কৰিবলৈ প্ৰলোভিত কৰা হয়। সদায় সুধক ওয়াই, এই কথা কয় SBIৰ ক্যাপ্টেন ওয়াই, আপোনাৰ সাইবাৰ রক্ষক।
3: এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া নিবেদন কৰিছোঁ মাই নেম ইজ খান বোলছবিৰ কেইটামান গীত। প্ৰথম গীতটিৰ শিল্পী হ'ল ৰাহত ফতে আলী খান, শংকৰ মহাদেৱন আৰু ৰিচা শৰ্মা।